0: মনিরে ফানা নিংকা বা পৃথে কে হরমুং পুসি মনি তুম লাপেন কে থেকে রেস্তা তা তুমসে তামে মাথা দামলো লাসো আলাম কাছে থানাম যে ফান মাদে মির্ডং প্রাকসো পেন মনিরে তোমা ফান কো আন আনিং পা মেথেক মা
1: লাহাই আলাম কাছে থানদাম জি পুরা দিফু আলং আনং কাছে থাংক্লং কিংস উড মিউজিক স্টুডিও আ এডমিনিস্ট্রেটর মাতে আহেম ফু আকে হাই স্যার জীবনিং তিয়া ফানসে চুপা পন ইগল
0: লাসি রেডিও গার্জুরা তোমা ফান ফ্রান্সি কার্ডম পাজিরলো লাপেনালি ফানস তামে কার্ডম না পাজিরলো আকে হাই কার্ডম
2: কার্ডম
0: তাংতে আকাপ্রেক আলামি লিচে থানাম দে ফ্রাং নাংলি লা এ কিথিপ কে থেং লাপেন মিরডং প্রাকসো লাহাই আহর মু কাচারলি দুন কমেন তু পেন সাকা পাংচেং মা লাসো পুথাক নাংলি থানজি মা রেডিও গার জুয়ারা দা তুমি ফান
2: আপ্রাং সি এ আই আর ডিফু আফান সেমে কেরো পিল নিলি ফান লপসন আপর নাংকি পিপন অপত নিলিমেন জীবনিং টি নেলি পাই আমেন এমিলি হানসিপি লাপেন নেলি পো আমেন হরেন ইংটি নন কে দোবম কে আমলাপাটি ফিশারি অফিস আদুং দিফু বাপটিস্ট চার্চ পেডো লাসো আদুং সিগে দো নেলি মিরডং প্রাকসো কিথিপ আনাত স্পেশালি গিটার আনাত লাপেন পিয়ানো কেরট কে চেং কে নেলি ক্লাস থ্রি আনিং কান ক্লাস থ্রি চার্লি বোম আহত আনিং কান সে নেলি গে চার্লি পন বলতে ক্লাস থ্রি বলতে আটাকে কমলাম সোট পেন চার্লি পন বোম সে নিলি মেথাং ইন্টারেস্ট দম আছে লাপ মেথাং না বড়ি পন বোম সে বাং বোম বাং বোম লাপলে যা
0: কালা কালা নাং চুরলো নাংলি ফান লাসো আকে থাক নাংলি নাংলি থাক আপদ তাংতে নাংলি লা মৃদং প্রাকসো কাচারলি হেম তুন পেন তামে নাংলি ফান নিং নাঙ্গে পাথে দুন নাংকে পারুং দুন লাপু সন দো মা মাতে নাংলি মেথাং কাছে বড় ই পেন সে লাপো আন নাংলি আফ্রাং আন কে বাং মা
2: নিলি হেম পেনসামে সাপোর্ট বা খেরাপ কে দো নিলি পাই লাপেন নিলি পো লাপেন নিলি নিলি নিয়ে আটুম লাপেন জিরপো জিপি আটুম পেন সামে নিলি ফান মানে আনিং নাং কাপারুং লাপেন আনিং নাং পেছে দুন আটুম দো লসন থাসি হেলা নিলি মিঠাং স্তামে আ ইন্টারেস্ট দো দো ক কম আছে লাপু হেম পেনসামে আনিং নাং পেছে দুন বম আছে নিল তাকো কে চালি না আনসু সে কো চেপাদুক বন্ধুলো লাপেন আর নাম স্তামে আকনে ফানা হিজুমে নাং পিদুন সি নিলি কে থেক থেকে চিনি নিয়া দিম দোয়ান স্তামে আকো পুতুল সত নিল ফান আকো নাং পাথেক পন বম লো লাপেন কে থান লাপেন নিলি কে চার্লি দুন আতুমা লং আন সামে আকো মেসেন মেসেন আ টিচার নাং পিপন সি নিলি আনসু সে আকো নে মেথাং আ স্কিল সিদমে আকো আনসু সে আকো চিরি ফাইন পন থুলং লো
0: কালা কালা চিরোপিগল নাংলি ফান লাসো আলাম নাংলি নাগে থাক পাজির মিয়া পদ থাকতে নিলি নাংলি ফানাঙ্কার জুঠুগাং তুঙালাম থে নাংলি ক্লাস থ্রি পেনসি লা মিরডং প্রাকসো পিপিনে লাহাই নাংলি কিথিপ কিথেং আসন কাচারলি দুন পুলো নাংলি কোনাত আদিম সে কাচারলি দুন কে পাং চেং লাপেন নাংলি ফান নাং কি থান আতুম কুমার আতুম ইগলো
2: নেলি কিচারলি চেং কে হেম পেনসি কিচারলি লা নেলি নন কে আলাংলি লাবাং সপিয়র থেপেন আবি তাংলো ভারত পু ভারত ইংটি আলাংলি পেনসি নেলি কোর্ট কে থমান চারলি দুন কে চেং সি কিচারলি দুন কোর্ট লাবাং এ ডি লাপেন ই লা কে থম আকর পেন ইস আজাদ আলুন লে লুন ই জি সামে লুন ই মেলো লাপেন নাসো দুন টু কে নিলি গা ক্লিং সি ল স্টেফেন সোনিং টি লাপেন আফি কে আদুং টেবক তেরাই আতুম নাং থেক লং সি মন্ডলি লং নিলি লাপু লুন পি দুন দুন চার্চ লং সো নাং থেক লং সি আকে হাই মিলটন তেরাং আলং লে কো পুথত লা গিটার আকর্ড কার্ডিং চট বাংকে নিলি আং দেং কং তুই বা আনসো সে কে থেক জি ফান লে দাম ওয়ে দা জি পু নং মা থা সি নেল ফান কো সন সি নিতুম নন লে স্কুল কি দুন বেন এ বি সি কে চারলি দুন আসন মা বা ওয়ান টু থ্রি কে কে চারলি দুন বেন কা হিসাব থেক জি মা বা কা পড়ি থেক জি মা লসন ফান সে কো নেল ফান লা মিউজিক আ না টু সামে কো সন সি আ সিম্বলস পেন লা কা দো কা ভে পেন কেলাং থেক জি কা পড়ি থেক পেন মে থাং আপো কে চারলি আনসো সে আং দেং কং তুই কেলে দুন জি মা আপো ফান আকো আলাং লি পেন সামে ট্রেনিং নং পিপন ল নেলি প্রাইভেট টিউশন সলা সোট কে নেল তুম কে চারলি আ থাইতে আবে নন বাং পতে এ লং লং নি লাপু নং দো যাই ল সে তামে হলো সোট বাং কে আবে লাসে নেলি মিলটন আই এম সি কে দাম দাম লাপেন সো আফি কে কোলা চার্চ ডিফু বাপটিস্ট চার্চ আলং সামে মিউজিক ট্রেনিং পু কি বি পন পন দো হপ্তাই সি নিথম লসন বা কোলা হভা পেন সামে কি বি পন পন দো লা গরম বন্ধ সামার ভ্যাকেশন আহুত লো বলতে লা টেন ডেজ বা ওয়ান উইক লসন নন পু তো লা হভা পেন কি বি পন কে নন কে ফিফটিন সিক্সটিন ডেজ হান বা দো বন তাহলে সত বাঙ্গে টেন ডেজ ওয়ান উইক লসন আ ফারমান dodo masewala sochini libang

0: ki wen la hai pen li tum thek am long la bang ke li tum mai a ka pre ka det pen bat ka pre ka long ri pen li tum hormu ke pon ki wan batang te hormu ka chelar exchange la hai hormu bang ke joy ke lo la hai pen si sita me li tum la dak bang ke hola traffic rules a bang ke li tum kroi pe me nang ji an lo tang te li tum bang ke la hai accident la hai ka ching ko ya bang ke jumpo la pen li tum bang ke traffic rules a bang li tum ki kroi nang ji la hai si li tum ba jese met pet chini nei bang la lo ko na da dim si rong su pia long sita me a kier la pen a kier mate red la pen yellow la so a dark ki pi la so a sign ki pia dim yong si do pulong te la so a dim long bang ke gari pasang nang ne la pen hola so a dim long ke padam de det nang ji la pen ke li tum ki ve ka tum bang jese met pet bang ke e pachat u e det nang ji a the li tum a kai ke ador the dum moni da tum kai ke da non me lombang chi ma thalo ইলি তুম বাংকে একদম কেনাং সতলো পুপো আগারি কেবে কা বাংকে আমি ঠাং আপ্রাণ বাং চেটে নিয়ে দেটপো কা পাচাত বাং পাচাত রং দিটি লাসি লাহাই বাংকে ইলি তুম বাংকে আদর্শ দাগাপট ইসিয়া কায় লংকে দাম তাংলো পুলো তাংতে পুথত কে চেবাং ঠুঠেলো লাসি লা সকি বে কা বাংকে কা পাচাত আবাং পাজুম নাং জি লাপেনকে জেসে মেট পেট কে লা তোয়ার কা চেটক আলং তোয়ার ক্রং ফ্লি পুনন তোয়ার ক্রং থম পুনন লা সোয়াদ দিম আলং বাংকে ইলি তুম বাংকে সেফলি পাতাংতে ইলি তুম পাংলেন হই পেনসি কাই কেটা বেক নাং জি লাসি লা হাই কাদুক কাবে কাচিরক টক জি আফান ইলি তুম ইন্ডিয়া ডেট আ গভর্নমেন্ট পেন ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া আতুম পেন ইসি আকিনাং সট হাব নিংকান ফারোখ্রে সির ক্যাব রা থ্রকসির ক্যাব আনিং কান পেন কাপাং চেং সি ইসি আনিং কান ওয়াংটা কাদুক কাবে লা ডেট পিয়ালং সি কাচিরক টক আমায় আফান লা সো কাচিরক টক নাং জি আফান ইসি আচিক্লো লা পেন আর্নি কি হট টাং ডো টিটিল লাসি লা সো আফান বাংকে রোড সেফটি উইক পুসি পুলো লাসি গভর্নমেন্ট আতুম বাং কাদুকাবে রাত আতুম আফান কোসন সিকে মেসেঞ্জি মা আপ্রাণ আমুই কোসন মা লাপেন কে এনভাইরনমেন্ট কোসন সিকে পে মেসেনি মা লাহাই আফান সি ক্লেম পনলো লাসি ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া লাপেন কে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ লাপেন লা সোয়াদিমা লং রিজনাল মাতে স্টেট তিন আতুম সিটা মে চেরাপ চিটো পেনসি আনি কান ওয়াং সিটা মে থাং থাং কালি টাংতে আর কয় আছে ক্লো আলং ই রুই আফান ঠিক সি লাসোয়া ডিমাবাংকে ন্যাশনাল রোড সেফটি উইক পুয়াবাং পাদুলো লাসন থাক থাক সামে পিনিং সে তামে পাদু পন্টাংলো লাপেন লাসোয়া ডিমালং কাপাদো জেসে মেট পেট বাংকে গভর্নমেন্ট আতুম বাংকে ইসিয়া বাজেট বাতে আতঙ্কায় হুই সামে কি সিট পিডো লাসো পেনসি লাসোয়া রুই আফান কাপামে সেন কাদুক কাবে কে ক্লেম জিয়া বাং লাহেলো ইসি স্পেশাল ক্যাম্প আসন বিপো এ ইনস্টিটিউশন স্কুল অলং কলেজ অলং পুনন পুলিশ আতুম লাপেন সোয়ারলো হালা গাড়ি কেবে কাটুম আই হই কোসন সিকে ক্লেম নাং জি কোসন সিকে দাম নাং জি মা লাহাই আরন ইংথির এট পেন কে নাং সত আসন হরমু কাচে রক টক কে থান কি মুম পাদো তিতিল লাসি লাহাই কাপা দো লং বাং কে প্যাম্পলেটস তোয়ার লং বিথে রন পো লাহাই কে টক পেনসি কোসন সিকে ক্লেম নাং জি মা লাপুয়ানাত সন দাম লংলে লাসন কে হুট সন ক্লেম লংলে লাহাই আমোখা সি লাতুম ক্লেম তিতিল লাসি লা সো পাবলিক অ্যাওয়ারনেস কোয়ান মাইলি তুম আর পু কাদুক কাবেতালা পাঙে চিংরুম পেটসি আর পুলো লাসি লা সো আফুঠাক আন সো সে কাপাচি ঠ্যাং জি আফানসি কাদুক কাবেতা আর পুডলো আঠেকে নিংকানে সেক পেন ই রুয়ালং রোড সেফটি উইক কি বিচট পেন কে ইলি তুম কাদুক কাবে আমুলো গাতুম বাংকে লা আন চিনি টং ঠেক ঠে লা পেন চিনি সিতামে মাথা ক্রাং দিতি দক লাসি ইলি তুম বাংকে আর নিবাংটা রোড সেফটি লো লাবাং সিলি তুম আনু তিনটা চেমা থানাং জি
1: লাপন আপর নাং লিতুম থান পারে আচা মেক আং দেং লং পেন বর সিংইং হি লামজর কে থান আর জিগ লং তাং লো আদুন্থু থান পারে আচা মেক আং দেং লং পেন হারবামন রং পি লামজর কে থান আর জিগ সিনাং
2: এবং আফান মান কাছে পি মতে বুদি রেসপেক্ট উপ থাকছে লাম থান পন ইকপো মেথাং আবং আফান মান কাছে পি লাকে ইসি কে নাং সট আসাইলো ইংলিশ পেন কি পুদো ইয়র বডি ইস ইয়র টেম্পল লাকে নাংলি বাং হানলো কর্দম হেম্পু এবং আফান মান কাছে পি পুকে লাদাখ কে থে কি বি আলির অক প্রাণাং থেক চিপু পে পিন পেন কাচিং হন কাচারাই কম থেক হানলো এবং কে মেসেঞ্জি আফান কেনং সট ভিটামিনস কি দু আসন কিচু কিসং আপর লাপেন কেরেং মেসেন অলিং কচেতেবার কিদু কেদা মেসেন নিং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন পাচিনি প কোদাক লোক হুমরি দাম নাংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9478800085 কালি

0: piglo la si pare jet si ke me mo ke aho ka hak che plang de ji
1: kalang lo kopi kalang lo nang ki puta hok lo itum ta che pare ma silo
0: oi to te ponte ni la pukam to che lang ho de nang tum che than bom tha
1: oi to kopi oi ta o long koi pai eso ko long koi kuna si ke dam lo ho hang tha
2: oi to long koi Olong koi.
3: Oh, kepil apa?
2: Dah wang tak tepo, jual apa nang punang kehang.
3: Oh, toh kebang lo. Kepil apa nang hang ke?
1: Long koi, ini tada.
3: Toh ini lo po.
1: Po nang pan, bang nang cetan pre lo. Patu dah ter long asar, lapen long kitum tawang. Nang bang pan patu bay don o butepo. Lasom je klem ripo. Nang pan moni tetung. Ahok punang tindang abe datpo.
3: Ni cibai bi ke? Cibai bi ni klem klik ya, son ke?
4: Oh long koi.
3: Oh kepil ko?
4: Dah dah mana? Cenong via mana?
3: Oh.
4: Oh.
3: Dah koi via mana?
4: Oh.
3: Dah mang dah.
1: Dah. Thalang ho. Long koi, thalang ho. Patup dah. Head si rong sah tum kewan. Nasi nang. La son ke cep tang dunri. Patu bay dunri. Dam pemi tu klem pemi tu.
2: Kalang lo tepo, lahai cuma thadun thabri de. Klaim dam pemi nu de, dada, dami jumi da.
3: Ja, ja, gur, gur, da, da, da.
4: Bo.
3: Oi kau jepo, pini ke? Ha, inglong ari rijole. Chanong vida mangko. Ekdam rong ke, dunu angko haralole. Enjoy dam rongna, ningri ciparam jongna rongna hadak longle de.
4: Chanong ro lo de
3: ho. Oh jo chanong pon lo. Ye. Ha ha bi jo si. In ciparam po bu yalo. Hada bab ki do joli ponda ponangko ni ge.
1: Hapule ponangko
4: pha. De.
3: De. Ja ja
1: ja.
3: Da.
1: Da.
3: Eko.
1: Pilo ko.
3: Toko. Chanong lo plo na itumang sang na malom su to. Da ka thai piati bin sam ho.
1: Toko.
3: Oh ni sina. Oh kok emoi se pijeng ta sodan nan lo kok oi kok ajer puni son lamang thala nang phang
1: o tang than tha kok
3: pini ison dak rong sodan pacu bai ma pacu bai nang de
1: to
3: ani alam ni lo halo mane o rong aso tiki ke bang ju pu pacu bai na ingku pawang nak na
1: o to kon ti hang kon nan ti
3: ni non ni klempo
1: o to
3: de oh rong aso Jo, tike kebang jo, chanong bang kruichu alo, ni tuma pantana karplung lok lo jo. Oh, rong asor, oh, rong asor.
4: Kumali, kumatung tong nang hang jo, lino ni ho. Arjupe mesi
3: nang. Nang rabnun tha.
4: Lake, chanong avi samara se kalima.
5: Ujiko, loki.
4: Dun, dun sinam ho.
5: Ma, koli.
4: Da.
5: Punat.
3: ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู้ก็ไม่รู
1: মাই সারপি এসব ওকে দান নিল নিরি তুম দাছে পারে গেছে পারে লোটি রাধা তুম হো আও সোসি কো পি তোমা চেপলাং দা দিল নে মাই কো পাই কেলাং নোটা সারপি পি
3: পোত দাছে পারে রে মা
6: কালে কোলি কি
1: তিনি
6: থেলা মই মিলে যো দা দা মা হো বা কি চং গুই লো সুচু বে কুলি লো কালে কো আসি দা দা মা তুম কে
3: দা আলে বেলো কলা
1: মাই সারপি পই পুম বেতা কপাই লং নং নিং দো নং চেপারে পেমে পেমে তা কপি তং চেপলাং থু দেনে
2: কুপুলাং সার বুরা ইলি গে চেপারে রে কি কালি লোকে চেপারে লই তুম তা আও সোসি নং কার জুপি পেলো
6: হাই কলং কি আ হগ হালা সোবা মন পো সুপো লং কই পুবাং কে পাচু বেকে পিনি নেতা থেকে লং লড় কই মেখিনি পেন্সি নেতা আনা কাম কে অং

0: ye a ho ha bang ku so chu be ku che tan pre a ho ha che plang de lo ko ho lo ki
1: oi ti rong asar oh ba o so mar se oh chini ne da lo rong asar ne ke ma than the ke da lo ya ta than the ke da lo
0: bang bang sar sa palam the pir the ke ki ju edim chot pu te ma se ta bang ar pu mo phan ta aman ke chi pi the thede pena posi pini ke bamun posopo long koi ke chobe chobe bu mala bang so chobe pensi pini ke aprandam ju lu ko
1: a hog lo rong sa nang le
0: ra tu i tu mat a kai lo ili kar bi ham phang long tame jong si chobe pu yong si tum phan di putang lo pu long te kaheng no son an ke il tum chi u nang ji bang ekhi jong la pen bang tum phan ke than pulong te la bang salam the bang ke ili jili damra chitar le damra ili ke claim ke dam ka malam yong se hingno ke me ke chok che matha damra ili ke bang la ngar nian ke ki me sen pen le ken kam che or na ara tu matha hino bamon po so son tha ke ili tum me thang me thang somar phan ili kar bi ham phang along ke bang tu ti je phan ili che matha pon ra mona আসি ইসিয়া কে তাবলন তাকে তক দো দি সে খাং মাসি পু ইলি ও সোচ কালি ইলি কে থেকে দিন তোমার তামে লবা সদে কে আরে পিয়াবে সেতা লা কে আরে পি দো আর সসে বা সদে পেন কামে ক্লেন নাসি বাইবেল লন তাকে তক দো লবা সালাম থে নাসি ইলি কার বি হাম ফাং আলো আলাম জে মাথা দাম রা কে বাং দা হান নান্ডি কে কি মে পেলে কাম ক্লেম না কারডো
2: lapana pornang litum lamkana jai mek angdeng along pen rajesh kro lapen arya sangho tumpen kabonda oso chobai pualamkan arjiglong tanglo lucky akashwani difu
3: shurtabindo hotorko hok jodi he breaking news hoi poribo nibisare তেন্তে পয়সা পঠিওয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব
4: আর বি আই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব

0: bangke chokche litum sarlotum same ba arnam litum phanda ejakon ke pidopa litum ta chuklem so dampen lapang dead long matang te katove e khomas kaching thur phan bangke litum ta bor inang ji lalot pini nilihin penalam te bangke
1: non had jong nang litum swar lo seng tonga chai mek ang deng along pen dipaling tipi aning ar lo alam arjiklong tanglo adun thu swar lo seng tonga chai mek ang deng along pen jorlin tarupi lapen hut bang rubjiling tipi ang bong chi hut chiput arjik sina
2: রেডিও কার্যারাডা ফান্তামে নিলিহীন পেন সুরি সুরিয়া কার্ডম পাজিরিগ্লো পিনি নীলি তুমলাডাক চেহু চেপুরা যায় মেঘালং কাচো ফাপন আলাংলিয়ামেন স্বামী জর্লিন তারোপি আলাংলি ইনুট সোয়ার লোয়াং বং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিলো লাপেনতে আলাংলি সিতামে ভারত আংকাং পিয়ালং নং নাম চেথাংক্লং মাস্টার সেফ ইন্ডিয়া লং সিতামে চেপাতে দুন আবাং ফিলো লসিয়া প্রাংসি নীলিতুম আলাংলিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কার্ডম পাজিরিগলো কার্ডম
3: কার্ডম আপ্রাংসি কে চোর নীলি ফান পুসন আজাই মেঘলং কে ফাপন পাত
2: তাই আপ্রাংসি নাংলি কাদুকাভে রেডিও কার জোরার ফান নাংলি রং লাপেনতে নাংলি ক্লেমবম আসায় পুথাক চিথান পনিকজিমা
3: নীলিমেন কে জর্লিন তারোপি লাপেন নীলি হেম কে ওলং কমাজি লাপেন নীলি ফান পিনাং আনাতুম কে লিন এন গ্রিনস পমেন পেনসি নাং চিনি বাংদো নীলি স্কুলিং কে লাল ওলং কমাজি পেন ল হিলস একাডেমি হাদাকসি কেপ আং দেন কে চেপা উন্দন ল লাপেন দেট কে দিফু গভর্নমেন্ট কলেজ লংসি এইচ এস আং দেন মা চেপা উন্দন ল লাপেন দেট কে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হেদি গুহাটি লংসি পিউস প কলেজ লংসি হাদাকসি চেপা তাংদন ল
2: জরো পারল তাং তে লানাং লি কমেন্ট টু নিং কান পেনসি কিতুন কে ডাং আহিন কে পাং চেং পন চেং
3: লা নীলি কিতুন কে ডাং পোকে প্রফেশনাল পুপেন কে কালিমাতি দি লাসে নীলি কে হেম বেন্তা আক্লেংসি আক্লেংসি পোলো তাং তে এবং তাং হয় হেম লাপু দো মাতি দি রং পোলো তাং তে হে লাপু দো বম ল লাপেন কে নীলি লং লাদাখ পেন সে টেলেন্ট মাঙ্গে ওয়াং বম ল হে লাপেন দেট নীলি লা ফিজিওথেরাপি গুহাটি লং চার্লি তাং দেট পেন আখেলো নীলি সাই চংদা দাম ল হাদাক ক্লিনিক লং হেদি নিংকান হিনি কি থম হাদাক চংদার ল লাপেন হাদাক সি এমেনা আহান আন কেচে চো লং লি পেন হেদি চিংতুং চার ই প লাপু ল ইউটিউব হাই হুই লং চোলাং পো হান পেন ইনস্টাগ্রাম হাই হুই লং তামে ব্যাং আপ পেজ হাই হুই তা ল্যাং পোজো হাদাক পেন সি নীলি মাথা ল হেদি কার্বি তুমসি তামে পেলাং আন কাপা ফি দন্দ ল্যাং আথে মা হাসুত কে সোশ্যাল মিডিয়া লং চাত্তা ওয়ে মা দিদি রেসিপি সাই হুই কার্বি তুম পে হামা সিং কে হাদাক পেনসি নীলিমা থালো আর্নি সি হেম দামলো ডাক বেঙ্গালোর পেন হেম চে দামলো পোলো তাংতে লাবাং সো সাই বাং নীলি পাং চেং পো পূজাল কে চেং গেলা পোলো আতে মা কিতুন মাং ইতুন বমলো মাতি আমা নীলি হাদাক পেন 2022 নিংকান চে বাংলো 2022 নিংকান চে বাং দেট পেন কে আংকো নীলি হদাই বান স্তামেলা পু নানে আহান তাং হপে নে লাহাই কে হদাই ইন্টারেস্ট দলো বাট জাস্ট লাবাং কে লাপু নেচারালি পুজি চে মাথা দলো হে আমা সি 2023 নিংকান হেদি নীলি বার্থডে হে February 10 la swarni si nili bangke labang so page ingpu pon lo la si lak bangke nili 2023 February 10 ani pensing ke officially bangke lin and greens mate la pukitun ke dang aphan panong se di dak pensi la pulo wang bom ben piningan bangke ningkan ke thom lo jo February 10 an ne di
2: tang ti nang lila hai sa kitun ke dang ke nang li bihek pen tanang li ning hang lapson ma
3: নিংকে হাং কালি বই পেছে তামে তুন বই মাতি দি হেম হে লাপু রং পোলো তাং দেত ল পজ এবং ভান কাছে লাং তাং হো হেম তাং হো আকলেং সি লাপেন কে হান আই হুইস তামে নাম জক প্লট মাতি দি রং কে লাদাক পেন সি লাপু সি তুন বম ল জো মেবি নিংকে হাং কালি পুস তামে আসুত বাঙা নেসেসিটি ল নেসেসিটি পেন সি পুবাং বম বাং বম থেক বম থেক বম ল নন মাঙ্গে আংকে পাংচেং দেত ল মাতি দি আসাই বাং আনসি ই পেন আই ইন্টারেস্ট তামে বাদ বম ল কাচিনি আসন তামে থেক দন লং বম ল লাপেন কে আকো মেনা কারবি তুম লং তানি আনসো সি সিনো নি কিলুত ল মাতি দি কসন সন সি হাকো ফি ফু তুম তুন দাং মা লাহাই মা লাহাই হুই বাং কে ই ফুলং কিউরিওসিটি ওয়াং বম ল জো কাচারলি ইন্টারেস্ট ওয়াং বম ল নন বাং কে ইয়েস আই এম ইন্টারেস্টেড ল পেশন ল নন বাং কে হেলা বাং কে পসন ল
2: তেংটি নাং লি নন তুন পন সার পেন আন তামি নাং লি পিপি আহান সি নাং লি কি তুন পন মাতি পাকলাং পন ল
3: কে চেং আকো বাং কে মো পেন দানি লি পুল হেদি লা বাং কে জাস্ট স্টার্টিং হুত বাং কে নিলি নেমে না ফানসি তুন দাং প আন পেন রাত হান পাকলাং প হবি পোসি হাসত কে পু বজো দে বাট দেন নন ওয়াং বম ওয়াং বম ল হেদি মেনা তুম কার্বি তুম নহক লে আজাত আসাই লে চকলেম নহক লে পালি বুস্তা ইমেনা রুটস হেদি কালচার হে ইমেনা কু নাত পেন সি কে ওয়াং মালা সো হর মু বাং চেতেং নে নাং নে লা সো আজয় নে পেন সি পিনাং আন ইফুলং তা বাং ল জো নন হানসেরং আমু আমেন থু হেদি লাহাই হুই লাপেন কে হানজা আমু আমেন থু লাহাই হুই চিনি কে চিনি দে বয় ফেট সে তামে হেদি মডার্নাইজেশন পুসি পুদাত পোহে নিলি হেম তামে লাসো জয়নি 10-15 ইয়ার্স কে গ্যাপ দক আপ্রাং বিহে

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার জেগা কে থানা বাংলি বন্তি দিমপি আসাম লং লাঙ্গেথে আসাই কে নুটা কাতরা দুবমলাং ননামাত লাঙ্গেথে লং হাওয়ার ট্রক প্যান বাংসুড়ি থংকেব্রা ট্রকসি সুসে আরারা তুম কানা হক চেতং নামলো আসাম এস ডি আর এফ হামফাং পেন কাপাচিনি পনাটেং ননামাত লংক্রেহিনী রেভিনিউ সার্কল পেন ফাই সিরকেপ কেব্রা সিরকেপ আর পেন বাংসুড়ি থংকেব্রা ট্রকসিরা বাং থংকেব্রা কে থম আরারা তুম কানা হক চেতং নামলো পাতুমি সুনিতপুর আহাবার আলং সারিদুয়ার রেভিনিউ সার্কল আংকাং আলং ইনুত আমি আফ্রান দামলো লাসো আফ্রান কে দাম পেন নামাত লাঙ্গিথে আলং আফ্রান কে দাম আফাই কে বাং প্লি আন বাতলো লখিমপুর আহাবার আলং কে অংনাই বাং সুরি থংকেব্রা ফো আদার আতুম কিসুম চিতং নাংলো লং কয়রা প্লি আকেরা বাকুন্তুরি কিম্পনসি কেনাং সদা হরমু রন বাকন বমলো বসি কাছারি আহিন পেন পাচি নিল আসাম এসেম্বলি ইংডেং ট্রক সেশন পিনি নি নের ক্যাপ আনিল অ্যাসেম্বলি আহেম আলং পাতুমি স্টেট আলং নিংকান ফো আলং হেক্টর সুরি ক্রে ফোরা ফারু নের কেব্রা ট্রকেব্রা ইসি আলং লি কচেরাই থাপ পেন পেজক পন্ডু পুসি হামফাং মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া পাচেতাকল এম এল এ দীপ্তিময়ী চৌধুরী কার্যু কেথাক আলং শিলা সোলাম থে পাচেতাক বনলো আলং লি কানিং জি স্টেট পেন হেক্টর লাক কে থমরা সুরি ক্রে হিনীরা ফারো সিরকেব্রা নের কেব কেব্রা হিনি নাম্পি আলং লি কেনন পুটা আরন রে কচারি আরিডিং সি দোলাং লাপেন স্টেট আলং দিহিনা নিংকান সুরি হিনী রাইন কয়রা ফয়ন কয়রা ট্রক আহুত আংতান কে জুই কেলাং বাং ফুয়া

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিকে জাখং নিফাই ক্রিপো ফেলাঙানি কার্বিং ডেং আলং নিলি বন্দিটি মুপি কাদো কফে ফান্তা কার্জম পাজিরসি কার্বিং ডেং পথ ডাং পন্থুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম বি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিলাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানল আদন্ধু আং ডেং দামদিয়া প্রাং পিনি আসারলামথি আর্জিক সানাং পিনি আসারলামথি বিলো জ্বর ঠিক থেতা বান্ডু উসো পেনান চুপি ঠিক থেতা বান্ডু আহেম ফুয়া বাংসি বানসৎকে মান পফানকে ফুডাক

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কে মে কে বানাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কে বানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চরলুতে রং ক্যাপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকব লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আং কেবাং মিডিয়াম বি পেন মিটার ফারুক লিরা ক্রে সিরা তগরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সেল এঙ্কর সির কেবলা পেন মেগা হার্স পেন দে ফারু ইসিরা ইসিরা তগরা ট্রক হেন্ড আদন্থং দে ইং দাম দিয়ে প্রাং পেনাব কার্বি আং দেং আলং কপি পিসি কিরত কিপার জীবন এক জিমা ছাতা নিক সেনাং পেনাব কে থেমান আনি কার্বি আং দেং আলং আপ্রাং সি বিরতার জুগলং পা আদন্থু সারলাম থে লাপেন পেনাব কে থেমানানি আপসি লুনবাড়ি মাংদেং আলং হমসিরা তক বিপি রূপ সিং বি লাপেন জর সিং বি কিলুন আসন সন আলুন জির আর জুগলং প লাপেন রুম আউরতুম মানে ফাকাতুম কাচলং বের আকিসু লাপেন লাবাংসু আকিসু পেন কবুসন সি কে খাং পঞ্জিমা বাংস পুথাক লামজির আর জুগলং প কেথান পঞ্জি ডক্টর এলিনা তেরাংপি তটাংটি পুথত আং দেং চারি বাং নিং কে হাং আলুন জির আলং পেন লুঞ্জির আর জুগ সানাং কিলুঞ্জি ময়না তেরনপি আলু নালাব থে মালং আরি আরি

লাপন আপর ময়না তেরন পি গিলুন মালং আরি আরি বুয়া লঞ্জির আর লং থাংল আংদেং চারি বাংনি ঘ্যাং আলঞ্জির কারলং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কে বাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারুক ক্রীড়া ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিলাইন করা সির কেবলা পেন মেঘা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্র খানল পুথর আদুন্থু আংদেং চারি বাংনি ঘ্যাং আলঞ্জির লং পেন লুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি চন্দ্রকান্ত তেরাং আলুনালাম থি নন ইরুইদাম দেট মোনাংক্লাং তথাংটি আর্জিক সেনাং

আংডেং চারি বাংনি গেহাং আলুঞ্জির আলংপেন পুথত আদুসি আলুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি পখিলা লেকথিপি আলুনারামথে পা ও ভি রাবরাবকে।

লাপানা পর্ণাং লিতুম গুয়াহাটি প্যান কাপা চেটা কার্বিয়া জাইমেক আরজিত লং তাংল লাকে আকাশবাণী ডিপু লাকে আকাশবাণী ডিপু স্টুডিও ঘুরি ননারনি কাংসাম পরফাই প্লিরা মিনিথম কেপ আপর চকসি রেডিও নাঙ্কার জুডুন কেদো আনারা রাফা নেলি হুনমন রংহাংপি আর্নি কাংসাম কারদম নাংপা জিরিগল কারদম পিনিকে নিফাই ক্রেফ থেলাং আর্নি জাইমেখে বাংলাকে এফ এম পেনা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির কেপ লাপেন আন পার্তা নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং পেন্টা নাংলিতুম আরজিক লংজি লাসিনন আুন্থু ডিমাসা লিরমি আলুন আংদেং আলংপেন আফ্রাংসি আলুন আরজিক সেনাং প্রিয়াঙ্কা ডিফুসা কিলন আলুন আলুন আলামথে নাইহা খাপসি পোয়ালুন আরজিক সেনাং লাবাংস আলুন

0: জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট হিনিয়াপর প্লেংটাং লং লাসিন আদুন্থু চিহু চিপুরা যায় মেঘ আংটেং আলং পেন রবার আথেং পি কাটি কি পেন আলি কেলং লাপেন নং ই কচিপালং টাং আবাংফু আকে হাই মনিরাম রংহাং লাপেন হুট বাং ফি হেলভেলিন তিমুং পিয়া তুমাং বং চিহু চিপুত আর জুইক সেনাং
1: কার্বি আখে লংকে সাইকাতি কি পেন কাছি পাচু লং লাকে লাম কি মি কালিল হাকু পেন সেটা সাইকাতি কি পেন হেমরিত কাছি পাংচু লাপুসন আখাইয়া পটসি পুরু পান্ডার কাংচু পুলোতে ইসিয়া হেমতুনকে আপুন কি চকমাতে কাছিং ঠুরদুন হেমতুন লপুলে পুডেট সেটা হেননে ননা কায়া লং সেটা সাইকাতি কি পেন চক পেনা আনা কার্বি তুমকে হেমারি চিপাংচু সে লাপুসন আকে অং পিদুল লাসন সি পিনি লেথত সেটা মে সাই কাতি কি পেনা হেমারিত কাছি পাংচু আবাং ফুয়া ফানসি নেলি তুমচু ফাপনিকল আলাংলিকে সাই কাতি কি পেন আহেমারিত কাছি পাংচু আঞ্চত কালিসি মডেল ফার্মার আনং এ সেটা মে ননহেজং জাখং নি ফাই ফ সুরিনী রা এঙ্করা ফ আর্নি দুবাই আলং সেটা মে চেপা লং দুনল আলাংলি কুমার লমা পুলোতে আলাংলি কে আকে হাই সার মনিরাম রং হাং পোহেনল লাসে কি অং দু আলাম মাতে সাই কাতি কি আলাম আনসো সে কাছি নি জিয়া ফান লাপেন কে লাসো আনং এ কাছি পালং দু পুথা কাছি নি মুচত জিয়া ফান আলাংলি পেন কাছিং কি জিয়া ফান সে নিলি তুম নঞ্চু ফাপন ইকলো লাসে কাপড়ে গালামি লিচি থানদাম দেয়া ফ্রাং রেডিও নাংকার জুদুন ফ্রং রাদা তুমা ফান ফ্রাং সে কার্ডম পাজিরলো লাপেন আংলি ফান সে তামে কার্ডম নাম পেজিরলো কে হাই কার্ডম তাংতে নাংলি কায় আলাম ও নাংলি কে থেকে দিং আলাম আসাপ ও রেডিও কার জোয়ার রাদা তোমা ফানচে থান চমজিমা
2: পিনি অল ইন্ডিয়া রেডিও পেন্ডাক দিলি ফান নাং চফা পন পর দিলি সুরি সুরি নিয়ংক্লং পেন কার্ডম পিল কার্ডম লাসি নীলি কায় আলাম মোক আহিল নীলি ইন্ট্রোডাকশন বাঙ্কে নীলি মেন বাঙ্কে নীলি মনিরাম রংহাং নীলি সারবুরা বাঙ্কে হিদিম রংহাং নীলি সার পিয়া মেন বাঙ্কে কাসাং টেরন পি আলাং লিতুমকে নন আবেল চিবাই গেল লাপে নীলি কিদোকে সিক্স মাইল ডিফু মাঞ্জা রোড সাথে রংহা রংসে নীলি দো নীলি করতে দো নীলি করতে নীলি তুম পিনসো বাঙাথম আলোসো বাঙাথম নীলি পেন ডাংল সে নন আন্তা নীলি তুম দু ইক পেলা নীলি ক্লেম বম দাম বম হসে তামে নীলি নিং আলো কায় তা নীলি ইসা বিশ্বাস দো আজার আসন সে তামে ক্লেম চেপা দুগুলোতে আনে সে চুন বেগ জি পুলা সব বিশ্বাস বাং নীলি পুরা দো লাস জয়নে সে এহুরি সে নাংক্লাংল কার্বি আংলং হেমপ্রেককে হাং পু হালাসো সে তামে নীলি নীলি নিংকা রং লাপেন হালাসু লা আলো নীলিকে মাথা যে নাংফানকে পিনিগে নাংফ্রা নাং এদেতো তা হেমপ্রেক বা নাং পিপু তেলা তো নীলি রেডি এ এস ডি সি কে এস সি কাছে সঙ্গত নীলি হাসো তা নীলি কন্ট্রিবিউশন দো সেটা নীলি লিডার্স কালি তামে নীলি ফান সে তামে পুলিশ নাং নেপনল ফাটেক নাং বেংল 1995 লা এম ও ইউ সাইন ডেট অফিস তামে নীলি তুমাকে হেমপ্রেক বা লং লিলাম হেমপ্রেক কার্বি আংলং হেমপ্রেক লং ওয়েক নাক জি পু লাসো সেন্টিমেন্ট নীলি তুমদো লাসো কে দু জয়নে পেনসি সোলুক সদাক পুসি তামে রিসিম পেনসি তা চেসং দোলো হাসো নাং ক্লাংলো হাসো সে তামে নীলি চেরাব দুলো হালাসো পেন নীলি ফান সে তামে বাতায়কে থমা নাং ইংনাং ইগলো পেন নীলি ফান থার্ড ডিগ্রি আছে নীলি ফান তরচারলো সে তামে নীলি বাঙ্কে নিয়ে চিপাদুক দে পোলোতে মনন ফেরাও এ তোমার চিপাদুক নাং কক্পো লাসে কার্বি সালাম থেদু চিংকয় টাং টাং অসু ফানচুলাং চিপ পাচু পিন পছন্দ থাকছে নীলি দায় চেসং নাং টাং হতকে হেমপ্রেক পালং পিন পুপুসিকে মাথালো তা নীলিকে মাথা চকচে নীলি তুম ক্লেম রাপেদ দাম রাপেদ আরি সাহু পেনে চেতন নাংজি রাত দেব পেনে চেতন নাংজি আমার সিনি তুম হেমপ্রেক পালং অনে দেলো ওয়াই ফিস তামে 2011 নিকা নামাকে এম ও এস পু চেতক লংলো লাতা ইসিয়াং ডেংল নীলি পুয়ে বাঙে চুন পিমে কালি পুষে তামে আসাপ সোয়াকে চুন দোলো সন থাকছে বাং বোম বাং বোম বাং বোম লো লা নন পুয়ান সে তামে নীলি লাবাসো হেমপ্রেক আপু থাক বাতে কার্বি আক হে ফানাপু থাকে নীলি নন আন সে তামে কেক্লেমি ফানিলি নি হাং থে নীলি জাকং বাং আবে কান বাঙে দুই লা আনাবে তা নীলি নীলি জাকংকে দু আন বাঙ্কে নীলি বাং সে মাথালো রাত দেব পেন চেরাব রে পেন সেটা জং জুং কপিনে ক্লেম গুনা সন দোমা পু নীলি নীলি নিং আর রোজ নীলি চিকুইশন লাসি লা সতেং পেসে নীলি ক্লেম লাসি নীলি বা মাথা ল কার্বি আংলং এ লংলে ফেলাং মে পেক কার্বি আংলং লংলে ফেলাং মে পেক লাপেন আকু কার্বি তুমকে চিপু দে নাং নাং ল তা আসাপ সু

0: মাসে নিলি দিবাক মাতিলা রাবার কাতি কি চেং দুন লো নিলি কি চেং দুন বাঙা লাগা 1990 আনি কান বেসে নিলি চেং লো 1990 আনি কান বেন চেং লো লাসে হালা নিলি নিলি রিসো আকুলা নিলি চরতা বেলা হসব সে নিলি চালিদা চালিব তা পুতা চালিদা দুলো পুতা মানে নিলি নিঙা লো বাঙ্কে নিলি হাসব দেখা মা থাদু
1: খেলা
0: থে নিলি তুমি ফ্যামিলি কে মানে কি দুগো ফ্যামিলি সাইডে লাসে নে চারলি পো সেটা নিফান মালো চাকরি নাম পিজি লাসা একদম নিলি মিঠাং চিকু ইসনলো মাসে নিলি লাহায় সাইটি কি লুপুলো তাংতে সাইটি কি নে চাকরি তো হাং নিলো নিলংসে উল্টা বাং চাকরি চহাং পু পুসে নিলি নিলি নিং আলো মাথা পোন লাপেন লংলে ফেলাং কাবি পিন গালি এপো লা লংলে ফেলাং দো আন চিটি কি লুপুলো তাংতে মোহালা চাকরি পয়সা কে চাকরি ক্লেম দালে পয়সা গালি সাইটি কি পয়সাটা পয়সা কাংদাটা পয়সাটা পয়সা পুসে নিলি মাথা দাম
1: খেলাং খেলা
0: মাসে নিলি বাং সাই তিকি বাং আনাসে ইনিং দোলো লাপেন চেং বমলো লাসু তিকি পেন বাংকে কে চেং আকো কে মনে তুমি নাম ফুলো নিং কান্নার ক্যাপচং হংজি লাগে মো কসনল ইমেগে জাঙা ফিরা ফিরু ইচো ফিলব মো ইলি ইকাই আবেদে তা চুলং লইলব বুঝি পুব সেটা মেন নিলি লাসব বাংকে নিলি নিলি নিং আলো পেন নিলি ক্রয়িং টুং টিয়া জয়েন এসে নিলি সাই তিকি পাং চেং লম পাং চেং পেন নিলি 2001 আর নিঙ্কান পেন নিলি প্রোডাকশন লং লো নিলি আসো পেন সে নিলি চিনিল সক কাতি কি ঠেং ঠে ফিলো নিপো পেঙ্গা টিকি পেনকে মেচেদ আলে দোপি কালি পুষে তামে কি লস তা আবে
1: কেলা
0: লাল লাসং সে নিলি মিঠাংটা ক্লেম বমল আমার হালাসো ইসিয়া পর হুটকে ডাকলা রাবার বোর্ড প্রথম তা ডাকেন কাজু কপি কপ সন আসন পেলে নে ডাক আবে দেলো আপনাকে ডাক রিজিনাল অফিস দো আপিকে আবে দেলো দিমাপুর দামজুই মান আর রং ডা কেলঙে সুন্দু মাসে নিলি বাং মাথালো নিলি বাংকে এনে তা হাসুতা চি এবম নিলিজির পুতুম প্যানেলি হা গোয়ালপাড়া তাং হওয়া ত্রিপুরা পেন পুবান বম তামে কিন্তু কেলা আরা রাতুম বা রং ফারুই সিহিনি তুমকে লাতুমকে ত্রিপুরা পেন কোসং সিবান পো
1: খেলা
0: দে মাসে পুগালি লো মিঠাং সে নার্সারি করি নাম পুপুসে নিলে নি মিঠাং নার্সারি পাংচেং লো আমাসে নিলে নার্সারি পাংচেং লো লাসো হুদ বাংকে নিলি লো না কাংদা তুমদা দলো না কাংদা দে তুমসে তা মে রাব্বার বা খেতি কো সন লো পুনাঙ্গলাং বা কাচি নি কাংতু তুম ধলো লাসে নাংলাং দম লো চিনি বম লো নিলি কন মা সাকসেস নাং জি লাবাং নিলি সাকসেস সে পুলেছি পুদাম দাস লো তাংকা পে আহিন বেলে লাং নাম লোতে সেটা ইসে আহিন পে লাং নাম লোতে নিলি লা এওয়ারনেস আহিন পেন সে লাংদাম পোতে নিলি একদম সাকসেসফুল আথে নিলি লং নাং লাং দুন পেনকে আনু তিনটা আদ কিসিলে লে তুমানকে বাং নার্সারি চি করিল লাসো আ পুলি গেছি ওর পেন্দা হাজার হাজার লাখ লাখ বাং কামাইল পেন আমি থাঙা চি এসে তামে চি এলু লাসি নিলি নিং চারং পিক লাসো আলাম লাগে নিলি নিং চারং পিক নিলি নিলি হিকি সেটা পিঠে থে আলাং দুমফান সেটা মে নিলি আতোয়ার কে নিলি থান থেকলো লাসো আতোয়ার কে থান পর নিলি মিঠাং পর নিলি চি প্রাউড লো লাগে লাসি নন সেটা মে নিলি তোমার অঙ্কে গভর্নমেন্ট এমপ্লয়ি মতে চাকুরি কি ক্লেম কন্ট্রাক্টর পোকে নিলি তুমলকে ইনতাবে সেটামে পিনি টার্গেট ফোরগেট আর চাকুরি আর দরমহাকে আর দন তিনটা দু লাহে পেনল লাসে নিলি নিং সারং লো নিলি লাহেন লাসে নন লা বাং বমল নিলি তা সব পাংডাং চেত পাংডাং চেত লহে তে নিলি জং জং লা লং ও এ পুসিতা নিলি লং দা পেনাং আমনি নাং রেং দুল লো বাং থংকে অ্যাপ্লিকে বা পরিয়ালকে নিলো নাং রেং দুল লো
1: কলা না চোরো ইগলো এ সাইকাতি কি কো আনালে দোমা লাসো পুথা না লিগি থান পাজির মিয়া পন তাংতে নন হেড জং কিদাম তাং জাখং নি ভাই ফোয়ার নি দুবাই লং নাং লি সিয়ানং এ চিপা লং দুন ইগলো এ মডেল ফার্মার এন্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট পনং এ তাংতে লাসো নং এ কি লং পেন নাং লি কুসন জি নাং লি নিং কামা থাল লাসো পুথা চে থানিক জিমা
0: নেলি লা বাসো নং এ কে লং কে মাহু ও থাই আবে হে নেলি এ সাই টিকি আদাং থে পিক পুতাকালি বা কাবি পিন পুতাকালি নিলি দোলো তবে নিলি সন থাক থাক নিলি পেম্পাং বার লোবতে কার্বি আংলংকে নিলি পে আদাং থে তুম তা বাং ফারু বাগান দো কক্তা হাই সেটা লাসং বং তা কে লাংগাম নিয়ে বাঙালা হেলো নিলিকে জিরো পেছে কি স্টার্ট কমাইনে বাঙ্গে অফিসার লো কমাইনে বাঙ্গে আর লাগে থে মান্ন লাথিং অলরেডি মানে লাখ লাখ করোড় করোড় টাকা দোতাং দি লাপেন আকো গভর্নমেন্ট সেটা মে কার্বি আংলং লং জাসিমেট সোল কনজারভেশন ডিপার্টমেন্ট কেলাকে আকে জয় পেনসি রাবার আকলিম পেন ডাং লক কি এপি লাঞ্চ কালি হালাক

লাকে আকাশবাণী দিফু ননা দুন্থু কার্বিলন বারে মাংদে আলং পেন কাদমিং হিপি কিলোন আলুন জির আর জুইক সেনাং আলাংলি পেন কেলুন জি আলুন কে লেক কেপ্লাং আলুন লরি আজির পেন আর জুইক সেনাং লাবাংস আলুন

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে, তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
4: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
5: লাকে আকাশবাণী ডিভু জয়মেকে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগা হার্স ফরাই সিরাটক বরাসির ক্যাপ লাপে নিউজ অন এয়ার এপ আলং পেন টানাং লিটুম জয়মেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর আর্নিকাং সাম পরফাই ফরা মিনিট ফকে প্রাহিনিয়া পর চকটাংল লাসিনা দুন্থু লামজি রং দেং আলং পেন মোয়াফি আকাই কেমেসেন জি আফান ওবি ওবে মি আতুম কেথে কাকেনাং সট আফুথা লামজির আর জি ইকসেনাং লাবাং সলামজির কেতক বাং লাকে ডিমারিস তারোপি লাপেন কাপড়িয়া বাং ধনঞ্জয় রংপি লাপেন লাবাংস আলামজির লাকে পিনিসে লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন লংপেনসে কাপাচেটাক ইকচেংলাং টাংটে আর জি ইকসেনাং লাবাংস আলামজির।
6: কেবাং জিয়া কায়ালং ওবে মিয়াতুম আকে থেক মাতে ফিউচার অফ ইউথ স্কিলস কে ওবে মিয়াতুম আফান আকে নাং সরল আথেমানন লিরমিয়া কায়াহুৎকে আপ্রাং আপিয়ার থে

ননকে দো বম আকায় আপিয়ঠে কাচিংথুর প্রা মুচরল আর নিবংটা আকিমি টেকনোলজি সেলামসি পেকলাং বমলো বেপার বেজন কেক্লেমাহী নাটা চেলার বমলো লাপেন সৌমিন্দার আলং আসনসন আকিমি হৈ হুই চেতংল লাসি নন আকায় আলং কে আসনসন কে ঠেক আক্রং আনাত কেচারলি দুন আকিনাং সরল ওবেমি আতুম স্কুল আদিগ্রি মতে কলেজ আদিগ্রি টাংলোতে আসনসন বোরিং আবারসাই লং দুন পপুসি আনিং থে দামলো টেবনসি তামে নন কে ডবম আকায় আহুৎকে গ্রেজুয়েট কচিপা টাং চটকে থাং আবারসাই লং দুন ফিট ফেডেট তাহাই মতে কিচুন কালিদেট তাহাই লাসি আসনসন আসে কে লাপেন আকাফ্রেক আক্রং আহিনা নাটা কাচারলি আকেনাং সৎ এলেতুম টেকনোলজি লাপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিহেকপেন এ আই পপুথাক কাডোকাবে আতুমটা আর জুলংল ওবেচু প্রেকচু আকায় আহুৎকে আসনসন আমি সিন মতে টেকনোলজি পেন হেনল পিয়ার্থেয়া লংকে থে নে কাপাচিংথুর জাসেমেত পেটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিহেকপেন এ আই হেনল কম্পিউটার লাপেন মেসিন আমোখা মুনি আতুমকে ক্লেম কে দামাফান জয় কে পেন পাচিংথুরল কেথে দু আকরখানা লাপেন সাই হেমালং আন্থা কম্পিউটার কেরা পেন লাখা দামলংল কেবাং জে আকাই আলং ওবেমি আতুম কম্পিউটার কেথেক চট লাপুকালিসি ডিজিটাল আহিন আনাত কাসেলাম পেন কাপাচিংথুরটা আখেনাং সরল লাসন কেথেক আক্রং আহিন জাকং দলতে মোয়াফি আকাই আফান্তা জগ ওয়ান থেকরে লাপেন পাচিংথুর দুন থেকপ লাসন থৎসি ডিজিটাল আহিন আনাত কাচারি দামতা ইসি আখেনাং সরল ওবেমি আতুম আহক আবিরতা অনলাইন আলং কিরি কাতার লিপাহুত চিনি বেগ নাংজি আনপারটা কম্পিউটার আকেরা পেন ভিডিও কল লাপেন ইমেল আপুথাক হে হুইটা কাচারলি একেনাং সত লাই হুই আলং আকেনাং সত আডকুমেন্ট মতে আলু হে হুই নংবিরটি পি লাপেন আকেনাং আহুদ আলি নং পি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিহেক পেন এ আই আপুথাক মাংহু হেডা জিয়া ফান ওবেমি আতুম কাচারলি একেনাং সতল কসন পেনসি বাংস কেরাপ মুনিরাতুম আফান পি ল পুথাক চার্লি লোটে মোয়াফিয়া কায় আফানটা আকেরাপ পেডপ আথেমা এ আই কে মুনিরাতুম আফান আসনসন আবিদি থানল বাংস চাতাই আলং ইলিতুম আজাদ আসন আমুং আর জুসিতামে জয় কে লাপেন প্রাবজিন পেন আকেথা লং লাসনসি টকলাং আহিন আনাত বোরেং আবার সাই পুথাক কার্তিকি অক প্রাণ কাপাথুয়াহিন রং রূপ কুপুসন পেনসি কাপাচিংথুর নাংজি অসুমারাফান কালানা কালাহন টেকনোলজি লাপেন আসনসন ইলিতুম এ আই আলং চার্লি লোটে পেনাং আন আকেরাপ ইপি লাপেন কাচিনি নে আসন আমুং নাং পিচুন পি টেবন সিতামে বাংস চাতাই আলং লুদামদে আফ্রাং কাচার্লি পেনহেনল আকেরাপ কেদোজি লাদাখ পেন বিদি সরে এন পামে লোটে পেনাং আনকে আকেরাপ এপি আহক লোটেমা টেকনোলজিকে মুনিত আকাই আলং আকেরাপ থেপিক বনটা মেসিন আমোখা হে হুইকে মুনিত আনিং লাপেন আকে মাথা চিনি নে লাসি মোয়াফি আকায় আফান মুনিত আতুম লাহিন লাহিনাং বং কচিং হনটা আকেনাং সত আথেকে মেসিন আফানকে মুনিত আতুম সি কাসেলাম চট লাতুম আফানকে মুনিত পিমা কাসেলাম লাসি ক্লেম চট লাসি কাপাচিং থুর জি আফান মুনিত আংবং বিদি গাছি পিসে রয়তা আকেনাং সতল মুনিত আংবং কাছে থান চিমুং তা ইসি কেনাং সত নাইল মেসেন কাছে থান চিমুংকে চকডাক আর্জু পে মে চিনিমু চট লাপেন জয় কে পেন বিদি সরে আপুথাক থান পেক্লার লাসনসি কেমাথা কেথেক আক্রংটা আকেনাং সতল মেথাং আনিং আফান কাছি চিনি লাপেন বাংফু আকাপ্রেক আফানটা কাছিনি দামকে ইসি আকেরাপ পেডল মুনিত আনিং কে মে আতুমকে কাইকে তা কিচুন আনাসি দামবম লাসো আনিং আফানকে কম্পিউটার মতে মেসিন আতুমকে তেরেকুন এ কেদামটাং আকায় হুৎকে মুনিত আতুম ইসিভেট আকেথেক আক্রং আলংসি চার্লি চট লাপেন আকায় আলং ইসিভেট আসাই সি ক্লেম চট পিনি আর্নিকে ছেলার টাংল ওবেমি আতুম আকায় আলং পেনাং আন আসাই চেলার লো তাহাই আথেমা কাচেলার আক্রং লাপেন আকি মিহাই হুই কে চার্লি দুনটা আকেনাং সত টকলাং কে চার্লি জুদেত আফিতা আসনসন কে চার্লি ইংটন তেদেত জিয়াফান বর ই সি আকিমি কায়রেং টিক আন আফানটা নন কে কে চার্লি জুদুন এ লাসিকো আনমা কে চার্লি লা আন সি কায় আফানটা কেরা পিল নন আকায়কে আর্নি ওয়াং সি আকিমি আ এপ লাপেন আ টুল মতে আজাতন হে হুই পেক্লাং বমল লাসি আকিমে চংওয়াই দুন পেন কেথেক থে আফান কালি বনটা কাচিনি লেথ জি আফান উন আন আজা কং পেন চার্লি সিতা হেংনোনে আথেমা আজাহাক আবান আমোখাকে নন লিরমিয়া কায়াহুৎকে কে কয়রক লাপুসন্তা দোল লাসো আলার আকিমি হে হুই

0: peklangsi munira tuma phan puthara kera pichulo ile tum charli wegji pulote nona kai ke awar saita longlo lasonsi mobile along penta penang akimi hormu ile tum charli pon un anparta computer pen sitami pierthe akitheka krong asonamu dak penta ka charli ajakong long green skills mate varmona phan ka chinita isi kenang sotlo laso puthak chini lote munira tum cherai kom thekpo lapen ajada hormule ensitami reset pensi rimpo laso ke thega krongta penang avoreng alongke akera pilo sai hem klembang phu phia tum paper mate lo hai hoi phalang no ni detpo lapen me hai hoi sitami digital system pensi chethor chotpo anivang ke klem ke dama sai along charlipa me lote pierthe awar mona phanta peklar thekpo adunthu katura pen kapechok thu lapen kapinchong aputhak chethanam iksina kiwang ji akai along akimi hai hui wang bom ji lapen akisung ta doji laso kisung ka chesong ji aphan owe mi atum katura pen kapechok thu lapen kapinchong akrong ahin ke thekta kenang sot ason son akimi kapinchong ke ani wang munira kai along dun kriya son lo munira tum aphan aning pe hang mimi akimia sonamung peklang thek abang phuke inut jabang lapen kaching thura hinanat pichun thulo kaike ta kopuson bensi kaselam lapen kunat bensi kapinchong lo puwa putha abang phutina tum matha parsik lote kechali jia phan aning pehang eji lasi ove mia tum aning kaperung jia phan aning kan wangta jakhong achiklo niphai krepo arnike world youth skill day mate pierthia danglong ओवे मी के थे गानी तलोनलो लसो आर्नी के पियर्थिया डांगलोंग रिसोय जांगतुम असनसन के थे गाहिना नत पुथर अनिं पमथा दामसी तलोनलो लसो हु टेक्नोलॉजी टोकलांग सोन थान असनसन सेके के पी सोशल मीडिया पुथा कपचे थांग डिजिटल सेके के पी लपेन असनसन चथान चिमुंग असाइपेन पचे तोंदुनसी तलोनलो केवांग जिया काय कपचिंग थुर আফান ওভে মিয়াতুম জয় কে পেন ক্লেম্পন মি লাসনসি অনলাইন পেন কচার্লি আকে জয় পেন লামার্জান আসন সোনাং কুং লাম জিরাই হুই আকে রা পেন চার্লি পন মি আনপাটা লো থানবাং আর লেং কে সার লাপেন কেথেক সেরাতুম পেন বিদি সরে কে এন পেনটা কাচিং থুর আবার সাই লং উন কি জুৎসি মতে কিরিপ দামালাম থে সাতলাং কেটক আহুৎসি কেচার্লি চট লাপুকালি বনটা আর্নি ওয়াং আকাই আফান কে চার্লি পেনহেনলো কাচিং থুডুন থেকজি টেকনোলজি কে আর্নি ওয়াং সি চেলার্জি বন্টা ওভে মি আতুম চিথান চিমুং ডিজিটাল আপুথা কে চার্লি পিয়ার্থে আওয়ার মন আফান কে রায় কম কাতোরা পেন কপচক থু হে হুই পেন হেনলো মো আফি ওভে মি আতুম আকাই আফান আকে রাব কে পিজি আজাদ আকি মি কে চার্লি পেন কে থেক হেনলো পিনি ওভে মি আতুম আফান আলে কে পাডো আনপার্টা পেনা বা কায় আফান কপচিং থুরা সাই কে ক্লেম আপর তেং পেন আকিমি হাই হুই কে চার্লি লাপেন কেথেক আহিনাথ নিং কিরং বেয়ার ডোলতে কাই কে তা কাচিং থুর আবার সাই আক্রং আনাথি লংডন পো ওভে মিয়াতুম কি উন এ আনাসনামু আফান চেসং লোতে মো আফিয়া কায় আফান মেসেনং থেকসি ডোবেয়ার পো লাপানসি কেবাং জি আকায় আলং ওভে মিয়াতুম আকেথেক মতে ফিউচার অফ ইউথ স্কিল আপুথাক থি হেক পেন লামজির চেথানামে চলল
1: লাপানা পর্ণাং লিতুম লামজি রং দেং আলং ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পাচেতন দুন পেন মো ফিয়া কাই কে মেসেন জি আফান ওভে মিয়াতুম কেথে কেনাং সরফুথা ধনঞ্জয় রং পিপেন কে থানা লামজির আরজুই গ্লং টাংল লাকে আকাশবাণী ডিফু নাং লিতুম জাই মে কার্জুলং বম লাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন ননাদুনথু নন রোই মা চরালাম থে আং দেং আলং পেন আকে হাই বাবু তেরন লাপেন আলং লিচর সাংপি কারেং ক্রোপি আতুম আকাই আলামু লাপেন কিক্লেম কে দামা ফুথা চিহুত চিপুত আর্জুক সেনাং হুদ বাংলাকে স্যামসন ইংটি

0: Oh iya tum tadu si tame pini nangli tum labang so puthak bahini long pen alam the ke long pen atok anura nangkar judu na tum tame chini si ke matha che larpon populi tum kroi ponona tangte lapu anang bong pen nangli tum bahini yang bong chetong lok pen nona bang ke kesar mate saru sar hangar ta sinang le bomlo tangte la song bong pen nangli tum bahini ang bong kupini ening che oi mimi kaita che matha ver mimi la bosona ki sung la bosona ka chitong doma
1: ola bangke ave he ate ening che oi abang ke ave lo the us nil tum chitong lok bangke usumar nang do lo usumar kosan si school pachali thek puma la so tension na bang si abisil he
0: kala
1: angke asap subet asakuri ta doko angke sakuri gi du sakuri oreng akam gi chuklem he nale rok de sumar tu kal hai kaching ki ning chi oi me alam pe ne ge la sumar ko son si papuri the ima la chol ka pe ke thang ta ve lo aka pre ke thang ning chi oi thai ve lo la sumar tu ko son si pa the gi ma
0: kal
1: la chol
0: me pe alam lo ke hai tang te lo bu son chepate mu me me labu salam the do manang lihin ben lapu a ke hai sarapan kupini wang der pe chot pe chat ba kupini nang cherab dun thek the der labu son nang li tum pini chemata me me labu salam the do ma
2: la lo jo mane la hai nang cherab dun de det ba la hai pu pe ne ining ke che oi ba ining ke che so si teng ni un e pin pu la son ke a ve he la son bang ke ve sita pu lang li ke bang Charlie Dead mati.
0: Kelang.
2: Ke Charlie Dead munit pulo tangte jok ngoi sita pini paper hasuhut keng ke paper dupik lang nona sonra mobile ta ho aja ta ho pukali radio pen paper an velang
0: kelang
2: an ke alang abang ke amithanga daito ke chiklempo amithanga daito bang ke usumar ke thon ke van lahai bang ke nilipana patangte hai sumar ke thon ke van punon usumar tung ko pima ke nang ji lapen admission la hai bang nilipan tension nang pipe la hai bang nilipan chat tan pa matha the mane apor lo plote ta bang admission nun po apor lo pote bang phis pi dam po e school admission pota apor lo te bang dam po jo la so la hai bang nilipan patangte
0: kala
2: sita office pen wang ve det ওফিস পেন বাং বেরেক পো ব্যাংকে পিনি আন সিতানি লিথাং তা সরসার ঠাইবে লাহাই ব্যাংকে সা আলাং কামাথা ব্যাংকে লাসন হো লাসু হুট ব্যাংকে লিতুম বরেংবার সাই চকলেম দু নতুম পুসিতা আসা বেদ পুসিতা নিলিতুম হাসু হুটকে নোনা সন্দ্রা এ অনলাইন অনলাইন পালু চক হে অনলাইন থাপ থট হে নে লাসন পুলাসন কালি মাটি কেস পয়সা সিগে লং মাটি এক টকা দুই টকা পুস্তা নাং থানন দিল লা দরমহা পয়সাকে লা বরেঙা আ দরমহা পয়সাকে আংকে আলাং বালাং নে বাংকে নাং মাত কে বাপ দরমহা কে লং আর নি পুসিতা লাইসন বাং মতে একদম মানে একজেক জো চোরো রে পুন এ দে দরমহা কি লং পুসিতা হেদি বাংলা তুমকে দরমহা কি লং পুলু তাংতে হেদি আসুমার ফান আপেন না চয় কি নাম তাহ আপেনে বিস্কুট আসন আসন তাহ কিছু আসন তাহ লাসন কে লাগে কেতিয়াটা বেলু দেই নন তা আংনু সি পুলো দেই লাসন বাংকে আবেলু সীতা লা দরমহা লং লো পুলো তে নীলি ফান বাংকে হেদি একদম এক টোকা দুই টোকা সীতা জু দরমহা লং লো পুপ নীলি ডেং দরমহা নাং পিজি লা আনো জো লা শিলা বাংলা চোর উবেগ নাই যে মানে পয়সা হিসাব বাং থাই নীলি দে নীলি রিডেং নাং পিপ লা নীলি রিডেং নাং পি দেট পেন্সি আর জাত খরচি সীতা খরচি আন আনসি কপি মা সোমার এডমিশন ও সোমার আফিস এ আকেং অফ দাম নাই মা ইউনিফর্ম নাং নাম নাই মা কপি মা কলম বুহি পিমাকে নাংজি সীতা লিরি দেং পেন্সি খরচ থুজি জোলা আনু লাসি লাবাংকে চুরু রি তেউন এ
0: কালা পি কালাম লি ইলি তুম আখেয়ে লংকে হেমতুন কাবচে পলতে আহেমারি পি হেলতে মা কে থাক লাপু আফান লাপু আফান বালাসনা আকে নাং সদ আফান পু লাসি মে পিকল

আদিন্থ আলোন আর জুইক সেনাং আতিফ আসলাম কিলোন আলোন আলোন আলাম থে হাম কিস গালি যা রাহে আর জুইক সেনাং লাবাংস আলোন।

0: आ गया है विकसित भारत जी राम जी, जिसमें हर ग्रामीण को मिलेगी साल में 125 दिन रोजगार की गारंटी और काम वही जो ग्राम पंचायत कहे। विकसित भारत जी राम जी, गांव बढ़ेगा तभी देश बढ़ेगा। ग्रामीण विकास मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: লকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম পেনা লংপেন মেগাহার্স ফারই সিরাটক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানালিতুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রক্সি আপর চকটাংল লসিন আদুন্থু কার্বিডেট লংরি চিং হন আলু হুনাং ডেং আলংপেন আফ্রাংসি আলুন আর জুইক সেনাং হাওয়ার কে হাত হাওড়া ঘাট কে সি এস আটুম কেলোন আলুন আলুন আলামথে নিফারমান কাচেহাং টাংটে আর্য ইকসেনাং লাবাংস আলুন

লপনা পর্ণাংলিতুম জুবিনগড় কিলোনালুন আখাকে দিয়া পালন আর জুইক লং টাংলো আডুন্ঠু আলুন আর জুইক সেনাং জুবিনগড় পেনলে থট কিলোনালুন আলুন আলাম থে ওম প্রাহা পট্টয় লবাংস আলুন আলাম আর জান লাগে আগ্নি সাখী আলাম আর জান আলং প্যান আর জুইক সেনাং লবাংস আলুন।

লাপোয়ানা পর্ণাংলিতুম জুবিন গাট কিলোনালুন আর জুইক লং টাংলং আসামিস লামার জানালুন আং ডেঙ্গা লং পেন কিজুৎসি আলুন আর জুইক সিনাং উৎপাল শর্মা কিলোনালুন আলোন আলাম থে টুমি সুন পোয়ালুন লবাংস আলুন আলামার জানলাকে আগ্নি সাক্ষী আলামার জানালং পেন আর জুইক সিনাং লবাংস আলুন

0: জিকে আথিমা নিতুম বি ইসনার সিং এ চার্লি হু থেকলং ল কি জয় কিয়া কাম গালি কুমেন টু টং মেন মেন কে শিক্ষা কে বাং পনে ইনকে ওসুমার চপা থে তুম ডেলিভারি রুম লং পুস্তাম এক দহদা এটা এমার্জেন্সি ইকুভেদ হুসি এক বাং ফ বাং ট্রক কং এর মাহাং পাথে লাই হেকটিক ও মাতি দি আপ্রাং কো কি নিনিং হাং হে নেতা সুতামে কপি লম নি হালা টিচার মারং লং সি নি কে ক্লেম সিএইচও কে ক্লেম হুত লাদা মানজা ব্লক আন্ডার ল হালা সুত কে ক্লেম হুত নি লি থেকলং ল ওসুমার চপা থে আতুম ফান কাচিনি নে আসন তা দো ও লাপেন ইলি কে কাকার বি আতুম রং আটক কে দোয়া তুম তামে পেনাং আসন কাচিনি নে আসাই লাহাই দো লাহাই আহুত নি মনি তো হাঁচে টং ল রং আসর তো হাঁচে টং ল চিংকি চিথান ল আমার মানে লাসো আ ডিপার্টমেন্ট আহিন বাং মানে ইসি মানে মে ও আথেমা হাল ওসুমার চপা থে তুম হান কে থান কে পারে দুন লাপেন আলাং তুম কেসো কি উন এ আলাম পুস্তামে কে পিং খাত দুন কে পারে দুন কে রাব দুন লাহাই নে থেক দুন লং বম ল হালা সুহুত পেন্সি মানে বাং নি নিং রুং ফাগ ল লাসো আহিন না চার্লি জিপু বাং কে আকো নিলি মেথাং তা হালা সুকে থে কা থে ও এলাং লাসি ও নি আনসার সে চেপা থেক দুন লাং পুসিনিয়া লাসো ডিপার্টমেন্ট
1: আবেদেত বাট চিকলো জনী জন্থম তা চিকলো আবেদেত লাসন আকে সুতুম দো সরলো তুম মানে লাসন কমপ্লেন বাং আর নং থান বাং দো ও নিফান তা হে নিজের পি তুম পুস্তামে বা চিফো চিরো তুম পুস্তামে আকু বা নি তুমে থাং কাছারলি হিজান জির পি তুম স্তামে লাসো আকে সো বাং চলং বাং দো ও লাস ইসন কমন পিক লাসো আকে সো বাং লাপেন কে আকু থেক দুন লং ল সার্ভাইকেল ক্যান্সার লাসো আকে সো তা নন লং কমন ও থেক লং হেদি ইনকে লা পি সি ও এস আকে সো বাং কে লাসন ল আর লসো তুম পুস্তামে হেদি কিচ্ছু কাছি রে রে ফাস্ট ফুড লাহে কিচ্ছু লাপেন আক্রম কে থে হেদি obesity lahai pen akulahai chot putakali adhak tumke ba hema apuriar tumlong pustame aprang pen so ke so do kok potela support konon awi ki mitum handa nangchi unun lo genetic ku hedi laso akiso nang dudun kok titi ba adhak tumke hormones imbalance lahai pot hedi laso ajoini pen laso nakiso do kok tistame non sorlo tum laso akiso common pick pola bangke ke chiri nangge ke nang so lasi ki choki jun lahai pen stame hedi lapen medicines ke nang people doctor tumke nangge pike tame nangki pialo kicho lapen lahai healthy diet maintain nang po lapen physical activities hai claim nang po la hai pen tamila so akisu pen mangke chipa jok un sorlotum la pen ke aka prick as a general ta akisu ke theke thego long ola he nitum charlie ba mahur busta me athema nitum ke ha charlie ke cheng hot pen se nitum ke nursing ke cheng first year pen se nitum ke patient tum long expose lo nitum ke la chiklo jon ni jon thom theory class cheng lo poten ke practical direct hospital long lo na expose fit po ইংকিলা বাংকে আ ডিপার্টমেন্ট তিন সে আকিছু বেলেগ বেলেগ ঠেক লং লহে নি তুম ডিসিন লং আকিছু বাংকে কি কমন কে নন লংকেলা নন কমিউনিকেবল ডিজিজ লা ডায়াবেটিস হাইপারটেনশন লাহে হেদি লাহে আকিছু বাংকে কমন পিক নন লম বাংকে কি চো কি জুন পিসি মুনি তুম নন লমকে প্রেক জাম লপ হাকো কাই না সং কালি দেলো পলা সো আকিছু বাংকে চথাং ওলু নন লম
2: না লিগে থানা লাম তামি গুলো না লি সাই কে ক্লেম আলামো পুথা লপেন আদুন থু নার জু থুলাং না লি সাই কে ক্লেম আলং পাই কি মি আতুম প্রেগন্যান্সি আতুম কপি পি
0: ওসুমার কাছপাত হে তুম আকিসুং কে ফোলা বাংকে আসন কাপড়ে কাপড়ে দো ও আধা তুমকে হেদি কিসু পেন তা কিসুং কে ফোটা দো লাপেন আধা গা তুমকে ইকোনমিক ফ্যাক্টরস লা টাঙ্কা মাহা কাবে লাসো কিসুং কে ফোটা নে থেগুন লং ল লাপেন আধা তুমি কাছিনি নে কোসন সে লাসো ডেলিভারি পুলতা আধা তুমি কে মাথা যে লাগে এনে নর্মেল হরমু পোপা হেদি সি ছে লাং লেদা তা থাং থে লাসো কাছিনি নে আজয় নে পেন হালা আপি তুমকে সো কি ফোটা লা তা হেদি থেগুন লং ও লো নে হা কে ক্লেম হোট হেদি থেক লং ও লজে মানে মুনি তুম রং আসর তুম তামি আসাব ও কাছিনি নে আজক হে হেম কং এর মেহাং বা থেক পো কে জাসে মেট পেন কং এর মেহাং থেক দে পেন কে কুপি টং কে সো কি ফো পুনে পুথেক থে নাং প্রাং আলং নাং কং এর মেহাং থেক হুন নাং ব্লিডিং দো ও পো আবিদাম ও পো পুনা জি পুথেক থে নন পেন সিতা মে হালা সুপ কাছিনি নে আজক আধা তুং কে হেম তামে কং এর মেহাং বা থেক দেত পো জাসে মেট পেন কং এর হান তামে সেই লাঙ্গন থেক থে দেত পো ভালা আপি পান তামে মেন মেন কি সুহু তামে রাবন থেক দে পং কে লাসন সি আপি পেন আসো তামে চিবই জুই লাসন তা থেক লং দলো লাহাই তা ইসি মানে রাত আতুম কাছিনি নে অ্যাওয়ারনেস কবি পলো হে তামি নন কে গভর্নমেন্ট আতুম তা পাংতাঙ্গে পাংতাং ওলো হেলথ ডিপার্টমেন্ট আতুম তা নন কে কিথান পারি পন দো ওলো লাপেন নন বাং কে কম কে কম চলে হে তামি দো দোলা আধাক পেন আধাক লং কে ইনকে লাপেন তাঙ্কা মহাকা বিয়া জয় নিয়ে পেন কিছু ওছে ল্যাং দামুন এ লাসনা কি সুং তা থেগুন লং ওলো লাপেন আধাক তুমি কে হসপিটাল কে দাম কা ফেরে হসপিটাল লং দাম লোপতে তাম ছু লং দাম রেজি তাং হ বা বাইদো তো না ইং চেক রেজি তা হলা সো কা ফেরে আজক দাম দি তুম তা দো ও লাসন কা থেগুন লং তা দো ওলো লাপেন প্রেগন্যান্ট আতুম কিসুং লাবাং কে নন লম নি কা থেগুন লং
1: long ke bleeding lapen hypertension hypertension pen aphi anke hedi eclampsia pu isia ke sodo mela abang chungur hur de titi sonja he murgi bemar pa type jat hedi lason seizure pu lasona ke sod akesta thegulong o olo

0: pini kaya harling pa jai megalong kaya lamunanga pa chethan jia phanpura karbiang bong sita me nongnam ka chethang klong lunsepu phansini litum pini chopha pon iklo la se alangli kumar iklo ma pulote alangli ke AIR artist ka lang iklo alangli men hai manik tisu la se alangli non la dak studio ar luna ingni igetlo la se aprangsi radio kar jorara tuma phansita me kardom pajirlo la penangli phansita me kardom nang pajir iklo kardom tangte ka pregalami li chethanda mu e aprang nangli kaya lamu nang li ke the ki ding la pen nang li ka charli la haya puthak nang li radio kar jora da tuma pan than pon ikchima
1: nili bhang the ka ning kan haso ke nil hem sar pi sar tum ke to lang ave ave
0: ta
1: ke pin pin
0: kala
1: pas ei sar pi bang thi the ko nili an si ar julo opai nang li nil bhang the ko tang le ko pin ning do ma pu sar pi pu lo e pu nang li bhang the ke da bar aso chikli pi bang puru klung budak asamadat
0: kala
1: aso chikli pi klung budak pi ge la so ni thom pi si nang ni mahang thaklo
0: oh
1: ta chuban ni chala khalo tanta 15 ago 15 ago se la so chikli bang asam
0: kala
1: aso pi aso ni thom pi si mahang thakpo da hisab la se 15 16 17 18 lam se mahang thakpo
0: kala la
1: asi aso ho se mahang thaklo penali লোক চলি কে আর রং আসো কে ইংলিশ মিডিয়াম বেলা মতে
0: কালাং কালাং
1: আসাম মিডিয়াম স্কুল দুনল এল পি স্কুল পো
0: কালাং
1: আসো ফিনালি দি ফু বাংলো দি ফু বান মেট্রিক পাস ল 1970 নে কাং
0: কালাং
1: সো ফিনালি শিলং দাম ল শিলং সি অ্যাডভান্স কলেজ লং দিয়া দাসে কলেজ দুনল
0: কালাং
1: পান কে কলেজ অ্যাডভান্স কলেজ পানালি 1974 নে কাং সি বিএ পাস ল
0: কালাং
1: আসো ফিনালি বিএ পাস আর ফি নিলি চাকরি ক্লেম ল পান কে দি ফু দা বাংলো দি ফু বাগ জি পি আকো নিলি গান চেপি দি ফং নিল ডাকনালি আকো কেরেনি আকাম কেরেনি মানে ক্লাজিকাল জব লাগল লাকলাম লাং আপি আকো নিলি পুনু রজিত সহ চকে কাউন্সিলং চেয়ারম্যান কং সাই হল আমার নিলি পুনু তোমা কোন ফান এস আই একাম না পিতল এস আই একাম ক্লাম লাং এস আই একাম ক্লাম তা নিলি ক্লাম ক্লে তা মাত্র নিকান ক্যাপ্টেন নিকান ট্রিপোনি ক্লাম আকো চুবু আমার ফিকে নিলি লাহাইলাম লাংলো আমি আর না মহান চরম আমলো নিয়া ফরেন কান্ট্রিকে দামলাম বেশি মাথালো আমার নিলি ইলং আদি আর নাম লাম থানামলো নাচে ওয়াই হুট দুয়ার ব্যাং চিংকয় বুবলো স্কুটি প্যান স্কুটার প্যান হাসি স্কুটি হবে লাং স্কুটার চিংকয় বুবলো আমার নালি সবাই চিংকয় প্যান থরুনে থরুনে কিছু কিছি বনে রে বনে সেভেন মান্থস চিকল থ্রক্সি নিলি বেত লং কিন্তু না আমার বেত লং প্যান থরপু তো ফি এনকে মেমে নিনি আলু বাং জুইলো হাসো কে 1990 সে নাম হাসো কুরে 1990
0: কলা
1: 1990 পেন ভাঙ্গু এ ফিলস ঘটনা ল সো পেসং পগে আমা নেলি মেমেন আর নাম সংসি নি দিং এ নং কি দেল আমেরিকা দা মাইপো সংসি নি গালো গবা
0: কলা
1: আ তি কি নি বুসি দা পো হাউ ক্যান আই গো কোসুনি আমেরিকা দা পো
0: কলা
1: নে কে নি জন থিয়ে নাম্বার 1 মানে নে কা নাম কমপ্লেইন কে আই এম এ শর্ট ম্যান অফ 5 ফিট অনলি
0: কলা
1: আঙ্কি নি কোসুন সে হাত তুম আমেরিকা সর কে 6 ফিট seven feet tum long person see how can I work with them how can I eat with them how can I live with them it is impossible for me don't see like that ana me kichu pongason
0: kala
1: ama sinili ningwi si mang nili mejanglo ama nili mang adi mang pilor nam so ala mi gidat ni nam de son ala ni puri bu ama nili mang than ro nam hanil mang along bangani amanik smarlo two manik ইস্তুদিকেলালো শর্ট মানে ইনুমুনি কেলাটি ফুটবল গোল পোসে কোয়ানি টুইলা সেভেন মোর দেন সেভেন ফিট পাবলি তারপর আকো থ্রি ফুট ফিট ইস্তুমানি কাটাকছে পর্যা ব্লুন আর না আন কাছিনি লো যায় মুনি কাছিনি ফান রাশে পর্যা ব্লুন সেমনিকে আনকানি বাংটা হালা আজন থি বাংটা পুজিকে যং ও সমনি কিছু আনজন থিং আনাজি কিমি ফরিয়ারে কেং একদম মাজি কিমি সলি হালে বাংতা নাং জংলো পুরো সমানি কিছু ফাঁস ফি মাং থাকলো আমার দাব মেপ্রাং ডাক পেন আইটে মা হকলো আর নাম নিদাম পো নিদাম পোন সঞ্জে কন
0: বিদেলাম
1: শর্ট দি শর্ট সি পেন থাকবো আমাদের আমেরিকা হলে রক পি সব বিকলাং লাগত না আমেরিকা হলে রক পি আদা কুলং জন্য নি হাদাং মানে মেক্সিকো পেন

0: เริ่มตั้งแต่เริ่มเลย
1: กันละนิงกันกว่านี้โลนังลีลา
0: บล็อกพิเศษกันนั้นดิการสิบ
1: กันละ
0: กันสิเลมาตระบังดีละ
1: แล้วเป็นอภิเกกับกับเรกไซกันน
0: ะ
1: ั่
0: เ
1: น
0: ร
1: เล
0: ก
1: ย
0: ไซกันนี่เลียพี่แกเริ่มเคลียเริ่มเคลียมันเนี่ยดูไลค์เริ่มคนนี่เลยฮะรองแอมเนี่ยมาร์เก็ตติ้งสวยดีดีอันนั้นก็สวยที่ลองนี่เลยนิการสิเกติเริ่มละนิการสิเกติการทอมยอดนี่เริ่มฮัสดตั้งกับสุดปีกมาร์เก็ตติ้งลองเสียดักเป็นปนังนี่ดูแลโจโลจุนดงว่าแต่คุชิดะจะได้ยังได้เลย
1: กันละนังลีนิงหางให้เด็ดประจัดอีกมากแค่ไหน
0: ลาลอนิ่งมันเคลมเคลมที่สกุลเดียร์นี่เดีย
1: กันลังละนังจิโร่อีกแล้วนังลีบริงวาร์ไซกิเคลมอุทักนังลีนังจะทานอ่ะพอนมีตั้งที่นังลีบริงวาร์ไซชิโอเอ็ดเป็นกูปี้สนังลีกิเคลมนังลีแฮมตุนก็จะปังเร่งเจียพันเคลม
0: นิ่งหางมันน่าสุดดีนี่เลยคริสตันดุนจีเอพีอัลลาอานามลันนังรุจโลเนียร์ละ
1: กันลัง
0: เด็กอานามลันนังรุจโลมาสินาลี1939 pen nili hadaktik thangatim le di tikelang junhe
1: kalang
0: hadat nili isi fellowship in pulo
1: kalang
0: ama ningkan kya patal kam klam lo
1: kalang tikelang jun ha ba
0: tikelang ha ba nila ma ke sar ke so ke sarkari gaumura mati bor gaumura pulo
1: kalang
0: tan ken thong ha so ira ke ke plan mu chot tum lo plan ke ta long le do phelang lo tanga do mana mana man han man do ama si tum thang ta sung se sok do sang do sakuri bakuri wala abdal nang ka sok
1: kala yang na churi iklo nang li nang li ning ke hang asai nang li ki klem putha nang li nang che thanik pot tang ti nang li episo sume ke an ka che pachor che paru usumar hem tunalam ta me nang li asap so nang che thanik chom jima
0: to la si 1975 alom lo ni li ni silong dubamusi hata pensionalis pakeng sat le hat dan gao dam ro dan gao non ke Drum sing turun pergi, apa ekstra meli lo. Orang sah drum sing turun tu mangsir lo.
1: Kala.
0: Bayar turun pipo.
1: Kala.
0: Hadak dam lo ni, jelang dam lo, masih tu ningta jidon lo, masih ni ni lah sunin pun turun itu so ke alang telang pot, masih tu bahan mana nampak rida lo.
1: Kala.
0: Ada masar pergi.
1: Kala.
0: Masih ni hem cewan dah lo, penon ni sumar, ini pinso ke pensu bang phwa polo mahani chilol la
1: kala
0: doni pulak leng silo ratilol la penke orni bul bang ngan ke barta osor ta chilol la
1: kala
0: penke doni ke pamote kang su si impu non ke class 7 la
1: kala
0: la hala penke also suno do la ke trodam sa ku kile thu
1: kala
0: na di phumas do he
1: kala
0: ta sintu ke non penke smart ta achor chi risi gong la chor du rap la
1: kala
0: la jimmy ta chor de lo
1: kala
0: la pen ke sar kimi ta beng lo se kam kam kle
1: kala
0: la pen ke stonia ke bisilo la bang ke no la iskuti la so lo se kam kle
1: kala
0: non ke non ka manager asan lo pen ke gorban sa kuri claim abang ha vitelo
1: kala kala na chiro ik piglo nang li hem tunalam nang le nang chethana por ngi tang ti nili nang li phan no ni son alam nili nang ar juthuing tung nang li Akashwani Guwahati mate All India Radio Guwahati ba pen ha Shillong a hutsa menangli e pinang an arlengalun e kitap dam la puson du pualam ni litum tanang chini dun lo la penangli lun sa dam ni litum dar julong bom lo la se kuson ben senangli lun kitap dam manang li mitang komentu ben silun ga chetok ma ko pian ing kan senangli lun kitap dam ma la so putak nangli nang chethanik jima
0: 1974 dile tak bie pur puribam holo la pen kan lun ki tok ba ke anam hanchur ne isi spirit jana pida
1: kala kala
0: but the matter that she is a period of a spirit of as a picket the covid that
1: kala
0: as a period ni lun tok dili ningang pick pan ka alam the mukha wang da pick pick
1: kala
0: automatic alam the mukha wang ji di ama sin ni so lun gilun ke aso ke ghorti ka belang
1: kala
0: silong si ara aso ke asam capital silong di
1: kala kala
0: si silong man si relay kuri po
1: kala
0: siloma rile kuri po goti ben si broadcast kuri po
1: kala
0: haso ke aporta mato minute ke vet arleng program ke
1: kala
0: lun si lunajir lun po pen ke 5 minute bangala but man news lo
1: kala
0: so answer ke lun li haso tok o bondang bong lom ni misplace kuri la so alun mukha ni prang buglat bunai lo
1: kala
0: amani la phi di phu nang chitra ke madir so alun mukha ki bang bulap
1: kala
0: masino ga wording bhatra ninge bela
1: kala bota minang li e kitab dam tangalun ison bak nang li nang parju ji manang li ning du ji boy son son ni ba
0: du vik dun ge di du sta nilila si bata bata bata

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগা হার্স ফারুই সিলাটক বড় সিরকেপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপা লংপেন টানাং লিটুম জাইমেক আর জি লংজি ননাডুন টু ওয়ার্মন জাইমেক আং ডেঙ লংপেন সোনালী রং পিপি কে থানা লামজির আর জি সেনা
3: পিনি এলিতুম বায়োডাইভার্সিটি মাতে পেঠে আলং আসন সন কেরেং এড আচিথে আপি লাপেন মুনিত লাপেন কাপ্রেক কাপ্রেক পেঠে আফান আকেনাং সদ আপুথাক লামজির চিথান দামজি আফানসি নীলি বর ইলো এলিতুম জয় কে পেন লং চারি দামলুনা লাসন সি কিজুই কেলাং আদিম লং আসন সন আপি আসন সন আমির আসন সন লংলে আরলো পেন কেবং আকিমু ইংকি ইংকেট হিলং লাপেন কাপ্রেক কাপ্রেক দো পিরথে লং আজাদ আপি লাপেন কেরেং এট আচিথে কেদো আন আতুম কেরেং জি আফান কেচো জি আন আকেনাং সত কেচো মোভে মতে চলং লে ডেট বলতে আচিথে কেদো আন আতুম কে রেং উন ই লাপেন পিরথে লং থাংনা তা আবে ডেট জি লাসি ইলিতুম কাদো কাবে আতুম তা ফুড চেন মতে আন কাচেচো সেরয় আপুথাক আর্জুলং লো লাসন সি বাপ বি রেকাং রিনুই আফান চৈনং চেলং বি মেসো ইংকি ইংকেট লাপেন কাপ্রেক কাপ্রেক আতুম চৌয়ে সি চৌলো লাকে প্রাইমারি কনজিউমার্স বুসি পুলো লাহাই ইংকি ইংকেট মেসো চংহো আতুম আফান পুথত ফিজু চেতন আতুম চৌথুপ লাপেন লাকে সেকেন্ডারি কনজিউমার্স বুসি পুলো আদুন্থু ফিজু চেতন চংহো আতুম আফান ফিরু এতুম পুথ চৌথুপ লাকে টার্সিয়ারি কনজিউমার্স বুসি পুলো লাপেন লাসনসি ফুরুই লাপেন আকাপ্রেক আকাপ্রেক আপি আতুম আফান ওতাকুন বোমু আতুম চনেপসি চৌথুপ লাকে ফাইনাল কনজিউমার্স বুসি পুলো লাতুম চৌসি বারপি লংলে আলং লোটে পুথত আসনসন আবাব বি রিকাং রিনুই পুথত চিংজকথুপ লাকে ডিকম্পোজার্স বুসি পুলো জয় কে পেন ইলিতুম চিনি দামজি পুলোতে সক সাং আফান হেম আবো তুম চোপ লাপেন মুনিত আতুম হেম আবো আফান চৌথুপ লাহাই হুই আফুথাক ফুট